নেতার কথা আজ ফেমে চুকে চাপ কলেজ কে দেশি নতুন দ্বিতীয় বড় চাপ কলেজ আগো পাইছে গোকে মগ তো আয়াত কিছু গোফায় গিলিং চুপুর ডানিস বুর ডান চুরে বাজারে দিয়া কিয়া কে মিলে না মিলে